0: गिलास तुम कफाफी।
1: निवलों तिन्ना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्राना कर विदन प्यानिंग अफक प्रेस नाकट अबनन पेपे ननी रज्जा बिलेंगे दफनांडो तेंगा मंगत के उस तो जनरल इस तुम लोग फंजा कंगाबून भाई ताई इचिंजन मदीन के थे हम थना गा फर्ट बांध फुट ने तेंगे तो कुतुदियन मैं माफ जन निम्नी फतन रनी कंगों थना गा जब मारन चेन आशा जन ने तेंगे
2: यानी जब उठा नेंगा मार करो जाने तेम निफ्टुरांगे तो जन मिसी कारजन रोजाने ny avy aty amin'ny fitondrana sy avy aty amin'ny vahoaka ny hitako avy aty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana ny nosy zany moa tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa-tsy mifandanja amin'ny vidim-piaignana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piaignana malagasy
3: ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy haintsika hoe nazovy nazovy hitondra amin'ny tagno teny efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anate moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tagno fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nkoraniky teo ny zavatra andrasako mpitondra magnaraka zany na zao vitondra ao na mbola le mpitondra mpiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo hitondra io zany ny ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika am'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandrosony gasy io zany ny bazin-draha jiaby zany fagnarahan-dalàgna.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.

0: तुमको वाह भी
1: यू जानी हम कौन फायदा कौन लीजा फुम बफियत ना मियाँ तावल लीज छोटा हम ती तोंती ने निशुं फा फारत छोटा हम से बचा हम से निश फोन हम फा फारत फाइजन फा उला उला ना वनातन चिरा मामी चिवा फासरेसा का फा फारत असं रेसा का चुफान डी पली वाना नहीं फा तो के फा मसाजन न्यूल ने फा मियार चन न्यूल ला मियाफ न्यूल ला दे चितां सिया तो साई नी तो कोई उला ना Fugatin Chifandiana and Tir Taulzan.
2: You are Mesaka insecurity, so Rota took on Missum Red, Potom Red, Ratapa Kinte, Lassam Rungatan and Fanti Paleman, Mu Matungana Stapagum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neuron at the Minzera, Sasan Tapakan Phil, Minzera and Poto, Doto Trenya, Mazona Zombar. Kamanara rotra mitsy izy moa rehefa amin'izay resaka maizina izay amin'ny andro harivariva fotoana ahafahany manara rotra an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra hiainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha izany dia tena tsy hitako moa izany zay lazaina amin'ilay izy fa ohatrany izy dia misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatran'izao aloha zany dia tena fijaliana be mahitsy raha vola jiry mihitsy zany tsy izy dia efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay koa zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahan-jiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana napetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha tsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.